আজির সবু হাইস্ট টেম্পারেচর রহব 42 ডিগ্রি সেলসিয়াস এবং লোয়েস্ট টেম্পারেচর রহব 30 ডিগ্রি সেলসিয়াস নিহাতি ভাবে বহুত ভাবে গরম অনুভূত হব এবে তো পাখাপাখি সাতটা বাজু বাজু মানে সাতটা বাজিনি এপর্যন্ত তাপমাত্রা বড়ি গলানি 32 ডিগ্রি সেলসিয়াস দেখিবাকু মিলিলানি তো আজ দিন তমাম পুরো উত্তপ্ত রহব সহর তো যেতবেলে বি আপনমানে বাহারকু বাহারুছন্তি অংশঘাত প্রতি নিহাতি ভাবে সচেতন রুহন্তু এবং তা সহিত নিজ নিজ সহিত নিজের পানি বোটল এবং ওদা গামুছা ওদা কপড়া নিহাতি ভাবে ক্যারি করন্তু নিজের ক্যাপ ক্যারি করন্তু যদি সেতিকি কাম নাহি তাহলে অধিক মাত্রায় খরারে বাহারিবা পাই আভয়েড করন্তু এই খরা দিনে জলীয়াংশ বডিরে বহুত কমে যাই থাকে সেথিপাই নিজকে ডিহাইড্রেটেড রাখিবা পাই অনেক সময়রে পানি পিয়ন্তু তা সহিত আপন মানে চাইলে লেম্বু পানি মধ্যে পিই পারিবে এবং গ্লুকোজ মধ্যে আড করি পারিবে খালি সেতিকি নহ যদি হিউমিডিটি দেখিবা তাহলে 77% হিউমিডিটি রয়েছে এবং এয়ার ইন্ডেক্স কোয়ালিটি 126 রয়েছে আহম গরম এবে প্রবল রু প্রবল হচ্ছে অসহ গ্রীষ্ম প্রবাহে পুরা ওড়িশা কলবল আছে কাহিঁকি না দিন 11টা 11:30 ভিতরে পাখাপাখি বহুত তাপমাত্রা বড়িবার লাগিছে সম্বলপুর হীরাকুদ ভুবনেশ্বর রাউরকেলা বালেশ্বর চান্দিবালি এই সবুরে অত্যধিক তাপমাত্রা মধ্যে রেকর্ড করা যাচ্ছে রাজ্যের মধ্যে আসন্তা আহুরি 2-3 দিন তাপমাত্রা বড়িব আহুরি 3 ডিগ্রি বড়িবার চান্সেস মধ্যে আছে এবং পশ্চিম ওড়িশারে 44 ডিগ্রি তাপমাত্রা মধ্যে ছুঁই পারে এবং এবে আহুরি জলি যাচ্ছে পারদ উপর মুহ হচ্ছে তবে এই গ্রীষ্মরে নিজকে রক্ষা করা সবুলে প্রচুর মাত্রার পানি পিউ থাকতো নিজকে ডিহাইড্রেটেড রাখবা সবুলে চেষ্টা করতো আসহিত যদি আপনার সেতু জরুরি কাম না তবে খরাকে অভয়েড করতো বাহারকু বাহারিবা অভয়েড করতো আমার নিজ সুরক্ষা সবুলে নিজ হাতের রহবা দরকার তেমন যেতবে বি আপনার বাহারক বাহারুত ট্রাফিকর প্রতিটি রুল আন্ড রেগুলেশন কু মানন্তু তা সহিত নিজের হেলমেট ক্যারি করন্তু যদি আপনার মানে ফোর হুইলারে যাত্রা করছেন তাহলে নিজের সিট বেল্ট পিন্ধবা বিলকুল বি ভুলন্তু না এবং দ্রুতগতি মহাবিপত্তি হয়ে তেমন স্লো ড্রাইভ করন্তু নিজ সুরক্ষা নিজ হাতে রাখন্তু এবং নিজ প্রিয়জন মানুষ মধ্যে সুরক্ষা দিয়ন্তু এই কথা সহিত আজর মর্নিং অপডেট কু এইটি রাখুছি আউ কিছু খেল ভিতরে আপনার মানে শুনে পারিবে সংস্কৃত সংবাদ যাহাকে রিলে করে প্রচার করিবু আকাশবাণী দিল্লী কেন্দ্রর।

2002 মসিয়ারে রিলিজ হয়ে চলচ্চিত্র সাথিয়া এবং এই চলচ্চিত্রে আমি বিবেক ওবরয়ঙ্ক সহিত তাঙ্কর কেমিস্ট্রি বহুত সুন্দর ভাবে আমি দেখিবাকু পাইছিলু। 2005 মসিয়ারে রিলিজ হয়ে ফিল্ম ব্ল্যাক অমিতাভ বচ্চনক সহিত এই ফিল্মরে সে জনে ডিফ ব্লাইন্ড ঝিয়র ভূমিকা মধ্য করেছিলে যাহাকি তাঙ্কর ক্যারিয়রর সবুঠারু শক্তিশালী অ্যাক্টিং কহিলে হি চলে। পরে পরে 2005 মসিহার আউ এক সুন্দর চলচ্চিত্র রিলিজ হয়েছিল বন্টি ও বাবলি যেউথে কি আমি তাঙ্কু অভিষেক বচ্চনক সহিত দেখিবাকু পাইছিলু। আহরি বহুত সারা চলচ্চিত্র রয়েছে যাহাকি সে সুন্দর সুন্দর চলচ্চিত্র আমার দর্শক মানুষ ভেটি দিয়েছেন যেমনি 2006 মসিহার কভি অলবিদা না কেহনা 2014 মর্দানি 2018 হিচকি এসহ 2003 মসিহার চলতে চলতে চলচ্চিত্রে তাঙ্কু শাহরুখ সহ আমি দেখিবাকু পাইছিলু। 2004 হম তুম কথা চিত্রে সৈফ আলী খান সহ দেখিবাকু পাইছিলু। গোটে কিউট লভ স্টোরি থিলা এই চলচ্চিত্রে। তাপরে আউ থরে মধ্য 2004 আমি তাঙ্কু দেখিবাকু পাইছিলু বীর জারা চলচ্চিত্রে। গোটে ছোট রোলটে থিলা কিন্তু অ্যাক্টিং জবরদস্ত থিলা। 2011 মসিহারে সেমতি নো ওয়ান কিলড জেসিকা এই চলচ্চিত্রে মধ্য গোটে পাওয়ারফুল ফিল্ম কহিলে চলে এবং বিদ্যা বালান সহ তাঙ্কু আমি দেখিবাকু পাইছিলু। তাপরে পরে 2004 মসিহারে ইউবা 2005 পহেলি 2007 তারারম্পম 2000 মসিহারে হর দিল জো প্যার করেগা গোটে সুন্দর রোমান্টিক ফিল্ম যেউথে কি আমি তাঙ্কু সলমান খান এবং প্রীতি জিন্টাঙ্ক সহ দেখিবাকু পাইছিলু। তেণু সাথী এত সারা চলচ্চিত্র মাধ্যমে সে আমার দর্শকঙ্কর দিলকু জিতি পারিথিলে। তেণু কথা পড়েছি রানী মুখার্জীঙ্কর বিষয়রে মানে হর দিল জো প্যার করেগা চলচ্চিত্র বিষয়ে আমি কথা হচ্ছু মানে গীত কেমনি ন শুণবা কহিলে চালু শুনে দেছি।

হ্যালো, হাই, নমস্কার, গুড আফটারনুন। টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক, দিল সি দিল তাক রে আরম্ভ হয়ে যাইছে শো সুরিলা আফটারনুন। আউ আজি সুরিলা আফটারনুন রে অছি আপনকর দিল কা দোস্ত জ্যোতি। আউ আপন শুনুছন্তি কিছু বিউটিফুল মিউজিক্যাল ট্র্যাক। নিহাতি ভাবে আপনার পাখে আপনার দিল কা দোস্ত অছি মানে দিল সি দিল তাক র কানেকশন তো জমিব নিহাতি। হ্যাঁ, মন বেড়ে বেড়ে অনেক কথা কহে, বেড়ে বেড়ে পজিটিভ কহে, বেড়ে বেড়ে নেগেটিভ কহে। অধিকাংশ সময় আমন ভিতরক প্রায়ত নকারাৎমক চিন্তাধারা হি অধিকা ঘোড়াই পকায় আমনক। আউ আমি বহুত বেশি ডরি যাও, বহুত বেশি চিন্তারে পড়ি যাও। তেণু সেই নকারাৎমকতা বা সেই যে নেগেটিভিটি রয়েছে সেই সবুকু আমি একদম দূরক ফিঙ্গিবা নিহাতি জরুরি। আউ পজিটিভিটি কু নিজ পাখক টাণি আনিবা একদম আমপাই সফলতার আড়কু বাট হি দেখাই দিয়ে। তেণু আট এনি কষ্ট মানে কিছু বি সুবিধা হো অসুবিধা হো যা বি থাও নিজ মন ভিতরে সবুবেলে পজিটিভিটি কু ক্রিয়েট করিবা ও পজিটিভিটি কু আগকু বড়াই নেওয়া নিহাতি দরকার। টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক, শো চালিছে সুরিলা আফটারনুন, জ্যোতি আছে আপনার সহ, পৌঁছুছি কিছু বিউটিফুল মিউজিক্যাল ট্র্যাক আপনার পাখে।

এ সকাল এ সময় এ মুহূর্ত বহুত খাস। বাস এবে পাইঁ ইয়ে পুঁথরে আসবনি, তেমন চলতু না এ অফেরা সময়কু সজাই দেওয়া ভাল পাইবার প্রলেপরে, যাহা চিরদিন সাইত হব স্মৃতির লাফাফা হয়ে মন সিন্ধু করে। শুভ সকাল বন্ধু। শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাকু মিউজিক মিত্র অনুসহ দিল সে দিল তক।

সৃজনী 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক তো মর্নিং মেলোডি আজ কেমিতি লাগিলা নিশ্চয় আপন আমাকু মেসেজ করে জনাইবে ফিডব্যাক রে তেবে অবিকা সময় আজির প্রশ্নর উত্তর দেবার আপনার পচারি আক্টর নওয়াজুদ্দিন সিদ্দিকী তাঁর জন্মদিন হ্যাপি ওয়ালা বর্থডে উদ্দেশ্যের প্রশ্নটি যে বজরঙ্গী ভাইজান এই চলচ্চিত্রে সে কাম করেছেন সলমান খান মুভি বহুত সুন্দর মুভি আপনার বহুত ভালো লাগিছিল সেতবে আবেবি যে দেখুছেন খুব ভালো লাগিব নিশ্চয় তবে এই বজরঙ্গী ভাইজান রে নওয়াজুদ্দিন সিদ্দিকী মধ্য কাম করে আপনার পচারি যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বজরঙ্গী ভাইজান রে যে ক্যারেক্টর করে তার নাটা কন সঠিক উত্তর হল চাঁদ নবাব এবং সে এক জর্নালিষ্ট ভূমিকার তো সঠিক উত্তর তো অনেক পঠাইছেন হলে ডম্বরুধর রথ শর্মা সুরক্ষা সহায় সহযোগ ভবন সেক্টর 13 সিডিএ কটক রু কংগ্রাচুলেশনস আপনার হয়েপারিছেন আজ সকালের শ্রোতা মানে লিসনার অফ দ্য মর্নিং ডম্বরুধর রথ শর্মা বহুত বহুত শুভেচ্ছা ও অভিনন্দন পরে পরে আমাকে ঠিক উত্তর লেখি পঠাইছেন ক্ষিতিশ চন্দ্র কর সেক্টর 11 সিডিএ কটক রু ধীরেন পূজারী সালেপুর কটক রু আভাস সেন টাটা স্টিল প্ল্যান্ট রু বরগড় রু সুবল ভোই রমেশ চন্দ্র সাহু ওখুমা ভাপুর ঢেঙ্কানাল রু মধ্য সঠিক উত্তর লেখিকি পঠাইছেন তাছাড়া প্রভাতী মিশ্র সালেপুর কটক রু মধ্য সঠিক উত্তর লেখি পঠাইছেন সমস্ত বহুত বহুত বহুত বহুত ধন্যবাদ আপন মানে এতে মাত্রায় আমার সহ যোড়ি হচ্ছেন এবং আমার কার্যক্রম শুনছেন সেপাই তবে আগকু রয়েছে ডায়াল ইন লাইভ চিট চ্যাট সো স্টে টিউনড।

0: सामुदायिक सेवा प्राधिकरण अधिनियम 1987 की धारा 12 के तहत पात्र नागरिक निशुल्क कानूनी सहायता न्याय बंधु मोबाइल ऐप और www.probono-toj.in से प्राप्त कर सकते हैं।
1: পরবর্তী গীতটি রিকোয়েস্ট করিছন্তি সোমনাথ সাহু জিগরণ পটামুন্ডাই কেন্দ্রাপড়ারু এবং শুনিবাকু চাহিছন্তি সংখ্যা সিন্দুর চলচ্চিত্রর এই গীতটি এবং লিখিছন্তি প্রেজেন্টেশন মর্নিং ট্রান্সমিশন প্রোগ্রাম আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এবং লিখছন্তি জয় জগন্নাথ হ্যাপি টিউজডে টু আওয়ার অল আর জি অ্যান্ড লিসনার্স ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার মঙ্গলবার বি মঙ্গলময় হোক এই শুভকামনা সহ শুনে দেছি আপনার মনপসন্দর গীত এই নিয়ন্ত্রণ

साथी ट्यून करछन्दी 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक समय हिजी आपनकर प्रिय रसो मो देशर हां बंधु जन्मभूमि हिउची मा समान जेउ माटी रे अमर जन्म जेउ पवन रे अमर प्रथम श्वास नेउछे সেই জল পি আমি বড় হয়েছে সেই ভূমি আম সর্বশ্রেষ্ঠ আমপাই সর্বশ্রেষ্ঠ সাথে সাথে মো জন্মভূমি অত্যন্ত সুন্দর যে ভূমি প্রকৃতি সবুজ গছ ছাই দিয়েছি নদী নাল পাহাড় পর্বত সরল লোক মানে তাকে অধিক মানময় করে থাকে ସତରେ ସୁନ୍ଦର ମୋ ଜନ୍ମଭୂମି ସୁନ୍ଦରତା ଶାଗୁଆ ବନ ତେବେ ସାଥୀ ଆଗକୁ ଏ ବିଷୟରେ ଆମେ ଢେର ସାରା କଥା ହେବା ବର୍ତ୍ତମାନ ଶୁଣି ଦେଉଛି ଗୋଟେ ସୁନ୍ଦର ଗୀତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ 100.4 ଆକାଶବାଣୀ ଏଫ୍ଏମ୍ ରେନ୍ବୋ କଟକ ଦିଲ୍ ସେ ଦିଲ୍ ତକ୍ ସହିତ